0: দশম পাহা অনুতনায় দশম হাতে লাখান্ড রেডিও ITN সেবে শ্রীলঙ্কা হান্ড
1: গুড মর্নিং সুবুদা সনাকুদে নাভে আই বিনাডি হাতারায়।

0: দশম পাহা অনুতনায় দশম হাতা লাখান্ড রেডিও ITN সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বিলাব সসতুনায়
2: විලාබ ඔබ වෙත ගෙන ආවේ
3: වාර්තාපිට වාර්තා තමයි කෝටි යටේ NLB තනතුරයි රටේ සංවර්ධනයේ තැවැන්ත ශක්තියක් වෙමින්